எனவே திருஃபலமாக தான் இதெல்லாம் ஏத்தம் ஃபல் கொமெண்டார் செலுக்தார் நோசி சினியமானே கேத்தலுவே தப் தப் லாயர் வேலை தோ நமாஸ் பாகி பாகி த்ருஷ் எனவே நான் ஃபாத்தே ஹே நம்ம அனுபவிச்சு ரத்துனே கொமெண்டாரியு ஹோய் லீலியு இஎஸ் துரி ராஜ் லிபராஜி டீலி ஹேமோத் கோபியலு மரேஸ் லீலியு ஹோ தினி ப்ரோக்ராம் கலமுரக் பை ஹே ஒங்கலாம் இயா ஓரஸ் ருவானியலாரம் এবার তুর মাইতে চেক তক মাই সাজাম বালু মাস ইয়ে ফেসবুক আর কর যাম বালু ইয়ে এলাকা মান্ডা এলাকার গিতা কক চেক তক লাই সালাই সিটি তো ফোকাস দে তো ভাবে টিকটক লা ডুন দি এক আম সারে মাং গস ফোকাস বা টিকটক আমি নিয়ে ইয়ে বেছে ইয়ে বে লাইফ ইয়ে লিডিও ইয়ে বে লাইফ ইয়ে ফেসবুক অন্তরে মাং লা লিগে লস দে দে মাং অল জে তো ফালি মাং আকে মেসেজ লা ইয়ে নে বে কালন দি এক না ফাতিম বাই তো হতো নয়তেনে ওরাস লোরিতা পানি সানে আনা নেবে তামানে মালকো ভিঞ্চি রোতু কারিক বাল হোস দাম সিদেও কাজ জানতার কালাগ নিয়ে হামুত কো ফামিলে সিরে কারিক বা জানতার বাইতে বোচি রোতু বা হিরাক নেবে কন্তুনে প্রপারান রফাতিং হাং কালাং নিয়ে লিলি বা ইহে কালাং কারি বা প্রপারার বাইতে বোচি রোতু বা হিরাক নেবে কন্তুনে হালালে তে বোচি নাকতি বিটারে লিলি বা ইহে লাম্বুর চাইম ইহে ওরাস কালাং নিয়ে কারিক সার্ভিস দিয়ে কুড়া ডুয়াম বাইতে বোচি রোতু বাহিরে এখানে বেমা করতাম ইয়ে লাওয়ালি মারে হলে ক্যাপিটাল ডিলি তুরালি মারে হলে ইয়ে হ্যাঁ তাই সে এই বছর নেই যার দিন সেন উলু ইরে সাই উলুন রুয়া উলুন রুয়া সাই উলুন ইরে কালান দিয়ে বেতা বলছিল এও সে বিন আজি তো ডিএম বনাইতে বেস্তি বনাইতে মাস পেস্তি ও পেস্তি ফালি সরি বেস্তি নামাজ লিভ ফালি কেরেস্তান ও কালান দিয়ে থ্যাংক ইউ বানি বিন ফেনি নামাজ লিভ ফালি কেরেস্তান হিয়া bueno man fue la primera vez va fue la primera vez va man easy do bon ken shana nebe maka hakatana ba pasui dai nebe para vez va man easy do nebe mako in halo tine vida nar ba man sarje ba man na tur kristan o si an bin zela zelia হনুমান মৌজিকে বিরদে মাই আমি নাই সি আনে বেমাকা সালাইবরা তিনাং ইহে জুন লারং হে বিরদে তিম জুন ওকে ইতা গাস নেবে কালান দিয়েক বা স্কোয়াড টিম ফুল আন জুন নি আনে বেমাকা লরং অ্যানিভার্সারি আনে সান লরং স্পেশাল বা আনে বিন সিরো হতু লিলু হামুতুক নাই সিয়া ওয়াও নাই সিয়া মরিসা মরিসিয়া ফুল আন জুন depois agora dá um ela muito basic malutan essa colega na mesma dieta wow fura aquela limar deve parabéns para Anubin Sirote mai tur mai e tal mensagem da rua e ta acompanha música ulan tá unha de basira be coin halotina serne canha mensagem mos na ton ela então e ta gas música ulan tá unha de basira hoto be coin halotina serne hatune sira vida na rupa fatin saudia kra fatin música jamro chulan chaun.

দিয়ে গোবিন্দি শরণ নাই না কোম্পানি রেডিও লিবার সির হতো ইরেন আমাক মিউজিক এই রে তেমি তেমি উনি না রে মাই বেলা সুসি নাই এ ওকে কভার সিরে হবু কাবে লাই হাও নাই তাও বা উনি কভার আউসি নাই এ মাসলা আসে নেবে সরি নেবি তা কোম্পানি না বা এই তুর ফালমাই তা কোন চেক না ফাতে মেসাজি তাহলে না ফাতে তাং না লি ফালি তাং কাঞ্জা নে লাস লি অরিজিনাল কারেকশি আমার লাস অরিজিনাল আমার মা কপি সিরে না ও সিনেমা জাগবড়ি মানে মই নে দবে আমনে কমে নে রাই মামক লস ফালি ই মাওনে রাই মামক ফালি নে মে না মাও লসন হবে লসন দবে কার টিয়া কে মানে দবে নে মানে মই নে লসন দবে নে নে উলুক এম মাকে এডিট জে দে মামাস কো অস্তা আতুর মানে আমাম এম আইডি ফালি দে মা গোস্তা এই টেম্পর নে ফটো মুত হিসনে নে আমেরা মার্টিন্স দা সিলভা ইয়াম মাস ফেলি হানা মাম বেলো সাতু তিগে তিগে উলফাতু কুমারস ফেলি উলফাতু কুমারস গা কেতালো হে মাই মোরু কাতুনে কাকুতা কলা বেলে মানাস বেনো এবে তুর মাই তা কুন্তুনো চেক না ফাতে মেন সাজম বালু ইতালে না ফাতে ইহে কালা ইন্ডেনে